0: ঘরে আল্লাহ ঘরে শুধু যে একটা টিকে হই না বৈশ্বাস হইতে হই না এ বলি সে লোকে কে
1: Ha ha ha!